আৰু ওয়ারান গোদুরি ওয়াগাঙ্গালে গুরু দ্য কান্ট্রি উইল গেট আপ অ্যান্ড শো ইউ বাট ইউ মাস্ট লুক মলাগাঙ্গাই ইউ ইট পয়েন্টস টু মি